FM ভ্যানিক সিদুর সারিয়া 7 MHz তে আকাশবাণী রেইনবো দায় জলন্ধর কেন্দ্র হে। কুজি ভালা মাত তুসি সাড়ে প্রাদেশিক চ্যানেল তো পঞ্জাবী দে ਵਿੱਚ ਖਬਰਾਂ ਸੁਣੋਗੇ।